যা সৎগুরু মিলে সুভায়ে মন তন অর্পি আপ গবাই চলনা সতগুর ভাই সদ বলিহারি গুর আপনি বিটোঁ যে হর সেতি চিত লায়ে সো ব্রাহ্মণ ব্রহ্ম যোগিন্দে হর সেতি রঙ রাতা প্রভ নিকট বসে সবনা কট অন্তর গুরমুখ বীর লে যাতা নানক নাম মিলে বডিয়াই গুর কে শবদ পছাতা শ্রী রাগ মহলা তীজা সহজেনো সব লোচ দি বিন গুর পায়া না যায় পড় পড় পণ্ডিত জ্যোত কি থকে পেখি পরম পুলায় গুর পেতে সহজ পায়া আপনি কৃপা।